0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: রহমানন্ত রহীমন্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গানামি
1: ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ
0: কিয়ামে বিজ্জে হিন্দে
1: লাইসা লিওয়াকাআতিহা কাযিবা
0: ইকাম ওয়ানে খামামিদু ইনকার কো দগু কুরআনে ফারাতিন ওয়ে
1: খাফিযাতুর রাফিআ
0: ইব্বায়াকু দাক্কুরামু আনিব্বায়াকু মাতকুরামুন্নে ইবাহি আবাজ্য বেরিন দাক্কুরাব্বা বাজ্য বেরিন মাতকুরাব্বা দোয়াহিগ্য কুতুবে
1: ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা
0: বিঙ্গণ্ডু গদফদয়ং হেলিগেম ফি হিন্দে
1: ওয়াবুসসাতিল জিবালু বাসসা
0: আদি ফারুবাদাত ফুন্ডু ফুন্ডুবে হিমুম বেজ্জে হিন্দে
1: ফাকানাত হাবাআম মুনবাসসা
0: ফাহে ওয়ায়া বুরা বুরা গিন্দা খুন্ডিতকে খামগা এ ফারুবাদাত বেজ্জে হিন্দে
1: ওয়াকুনতুম আজওয়াজান সালাসা
0: আদি থিয়বা মিহুম ইদওয়াহুম থিমবা ওয়াতাক বেদে
1: فأصحاب الميمنة ما أصحاب الميمنة
0: فاه خنا فراتو گے میہن خنا فراتو گے میہن درجا گے گتھم کھمبیں گے یہ

0: ইউরেন কংগলোনো আমাল থাকা জজাই কামগে
1: لا يسمعون فيها لغوا ولا تأثيما
0: বেকার বস্তকে বেশ আদি কুবেরি খুরানিবি বস্তকে বেশ এথাকো ইউরেনক নিবেনতে
1: إلا قيلا سلاما سلاما
0: এহনে কামাকো ইউরেনং ইবেনি সালাম হুটে বুনেবে আডে।